আরে নুমবংস গংটোক নামমন মদনচি রং তুপি লম জকমো আলং তুম কুং তংলাত মদনচি রং তুপি রেম না লং ফ্রেড লং লদলা গোরেন চুংস কুমদন কা তেনচু রং কপস অমিয়ম কা তেম তুবু ভুমস পোনা রেপুঙান মো সেনো ভুমস চক পোট নিয়াম পা সকমুৎলা দর দর ইয়ং লিন সেনো।

0: sức mất đời đời đi non mà yong đi nên tiền chưa rong cấp sao nhưng cái tiếng tu bộ vô mà đi xa luôn go rèn trong sắc cung đơn cả thong ăn mò thầm đơn bông ulum do kêu nằm bông sức gong tốt sa tu bị ở đây cả sức nhím mua chọc nên nằm bên cha rong tu bị ở đây bông cả mua đục thầm đơn bông thu xin bù rong riêng do kêu lùm nằm mò ulum do lát bút sức nhím bông cả là mua đục sa thầm đơn thẹp bê bông cả kêu thầm đơn bông thọp sức nhím mò ulum do srong la bi kêu sa studio cả A ren chung sa kum dun ka thom chin yi tham dun ka sre tham dun ne nyo yuk sa dep tom nyam bu mo mo nyo yuk yong li ba nyo yuk kyu mudok mudok sa tong ka ngun chu along big tham cheng ju shong rip thyang shong hu ju shong hi ju shong shu do la nyo yuk dep tom nyam bu yuk ma chong rem kai na nyo yuk yong len ka chu ulum do abi srong kai sa studio ka taba জঙ্গু লম মনাকা চুনা তুপু গন সুংদং লম গন সুংদং লোয়ার জঙ্গু লম চুনা তুপি আপি কে সা স্টুডিও কা রেনটুপ চেন রং কপসা দেব কা রিপ থ্যাংতং সা তন কা আবি থামদন মাচিনি বু থামদন মাচিনি মো সেনং ও খামরি মো ньо ইয়োগ মাতং ইয়ং লিবা আগিয়াব মু ньо ইয়োগ পংগুন ছু শ্রীদুলা ньо ইয়োগ দেবতম নিয়াম বু ইয়োগ রেম ньо ইয়োগ মাতং ইয়ং কয়েন লিং কা ছু উলুম দো স্রং আবি নমবং সুগং তো সা স্টুডিও কা খেলা তো ওং নি রেন ডুপ চেন রং কপ মন সং রং লোয়ার জং গু লম নন রেন সা দেব কা স্রং আবি রিপ সা ньо ইয়োগ মাতং প্লং কা থাম দন মা চি বু নি মো আলং গো তো চ দম আগিয়াব মলেন মানন গলেন না হান রেন সা থাক তো কাম দন দং বু ইয়ং গু লি ছু
1: খামরি মো গো ডুপ চেন রং কপ লর জঙ্গু মন সং দংলাম আবি ইদুমলা
0: আলং রেন কা গো সুমসু মালিং সরং সা থামদন আরে কা সা ньо ইয়ুক মাতং ইয়াং নে রি থ্যাং তং গল তং আরে প্লং কা গো থামদন মা চিবো নি কুয়া বে রেন জংস দেব কা উলম দো গলনে নাহান গো রেন কা আলং আরে রি থ্যাং তং রে রে ন সুলম মনা ইং রু মা না সা তারে ন জিং বু ইয়ং গো আবি সুপর কা নি দন বো নং ইয়ং গো রেন কা লিশু
1: গরে আলং রি পরে রে আলং রি থ্যাং বাম বরে আলং গো নাম নাম কা জং উনন অন সিরেরে অলং রিপ রে ডবদান ও ভ্যারাইটি সং নিজ অন উরেকারে লিলিম রিপ রে টোনান অলং রে গো লতা রে ম্যারি গোল ইয়ং লিছো উরেকা গো ইউক মাদবাম না অন রিপ রে অলং ডবচো আনবরে অলং কুইনা ইয়ং আরে ইয়াত মো মাদবুমা অন তিন সং দে অলং গো কাম হিয়রং না চারে গো না অলং সিবি বাজার সিবি পূর্ণ অলং সি বারে অলং রিপ চারে আগ্যাব দো কুছিও অলং ভ্যালু নিমবুমা সিরেরে অলং ব্রি কালা বড় আমাক কালা বডি আরে উমলার ইভেন্ট কা পার্টি শ্রী ওজন কা ওরে মাত বারে আলং রিপসা গুং আজুক নিমসে ল্যাং করে গোনা কাম কিদুক মাত বম্পু না আরে রে আজুক দু মুঞ্চা আরে মুঞ্চে গোল লতলা আগে মাদু ইউক আছে সাই চা সম মাতন দা টাগে বম্পু
0: আলং গো রেন কা চিপকাম আরে রিপ থ্যাং টং প্লং কা চিকাম রেন কা চপট কা নি দন বয়ং গো কাম লাপ দন মাছু
1: রিপ আরে আলং কুইন আলং উতেত আলং আজম তো মঞ্জিন সে জং ইউক রুং লালং রিপ মগুন সালং শ্রী কাট লালং কুই কিউং কালং গোথা বালং সু ইউ সু জং কিদুক আগিয়াব তো নি চেন লালং ওতে আগিয়াব লাম আলং কিদুক জং তাম মঞ্জিন লা তা গরে রিপ রে আলং গোথা বালং থ্যাং না বি কুইউ আবি গংতক থুম কা থুম সংতে ব্লাচ রে চিকাম বি রে কিদুক নি ওরে রে আলং কদত স গাড়ি মঞ্জিন সারে ন সার্ভিস গাড়ি কা ক্লং গা ছু চেন লা আলং আলং রিপ সাত গং রে আজুক মন দ তুপ জে আলং টিং সং রে আগিয়াব ম তো আগিয়াব আগিয়াব দ ডিমান্ড নি ন ওরে না মত রে আলং পুই রে আলং আগিয়াব দ জোস নি অন্তা আলং কুছ সারে লিন কো আরে দ নি আলং কুইউ তিলো রে মবাম কা আলং রিপ সালা গং নি রিপ কালা কম নি শ্রী জং গুরুং লা আলং অর্গানিক আলং তিনসং তাং বি ওরিজং ক্যাং গুরুং লাল অর্গানিক জা ডিমান আগিয়াব দনি আলো কসালাম লা ওরে দনি কি গন্না লা কই ইউক মাত গ কা আলং অর্গানিক ক্ষেত্র কা রেজং নং রিপ কা
0: আলং গুচি কাম রিপ থ্যাং তং ইয়া নে রিপ সঞ্জা ইউক মাতং লি বার রিপ রা লং রেন না লা আলং মিগদং আরিং কা আগিয়াব মু ভেরাইটি সাং উন শো ইলি বা আলং কৈন রে জি কাম থিও আম বো রিপ ইলি বার আলং সিজনাল সা রিপ কা লা থ্যাং তং তং উন শো আনা শ্রী রিপ রে আলং কৈন কুরসং রিপ ইয়াং নি আলং মিগদং আরিং লেঙ্গা গ অর্কিড সা রিপ ওরেলা রিপ সা ইয়ো ইয়ুক মাতং ইলি শু আলং রিপ সা ইয়ো ইয়ুক মাতং লি বার রেন রে শ্রী জং বো রিপ সা ইয়ো ইয়ুক রিপ রে থ্যাং শং সা না হান রে সুলু মানা শ্রী জং ল্যাং করে রিপ পং থ্যাং করে ওরে জং বরি পং থ্যাং করে আদি মুন শু লিনা কাম দেন বো ইয়ং গলি শু
1: আরে রিপ নং করে আলং গরে সিনলা দে অর্কিড ইয়ং লি শু ওরে গরে গোচি কাম ইয়ুক মাতং মিন ইন এ রে সারে কোসা ল্যাং আন আইডিয়া দেখ মিন ইন সা ল্যাং গরে আন আরে দিন নহান মরে কসা আলং তিনসং আলং সিজন মকনান আরে লিলিয়াম ইয়াং লিছো আরে লা গং
0: Adium tutup.
1: Adium tutup siapa?
0: Nee.
1: Ani adik dimana?

0: na chi kam anum ka experience me nyinder ore sa kam yong lut kam
1: lai lai
0: ko shuma nam bu ma kola along season del kare anum za kom se zu khach
1: season del kare along ari tasa ding za along ari lilim sa season ma ngan anang ari ari kare pasam dak pa 22000 jang mun
0: e zu khu kola season del ka ulo gon nam kat kare season nyin kare ro ba zuk dum chi ma anum tar ore la anum sa long কুশু ডিমান্ড সেট মন ওসা নাংশিং
1: কে ওসা নাংশিং গলে
0: আলং লোগং দা রে আলং রিপ থ্যাং সিস দন করে আনম আরে আলং সরে জাং সে গিদক পং ইয়াম
1: আগে তো সময়ং করে দপছল ওম সিলি লক্ষ্য রে
0: নাই
1: গোতা পাঠন দম ডিমান্ড মুচো আন কুইনা আলং রেডি জুক মানে হলো গোতা পা লম থর জাং আলং রে সার্ভিস গাড়ি সিরি কা প্লং সেরে কাম সকে গিদক
0: গিদনি
1: চেন আলং কুই ল্যাং লম দে সার্ভিস গাড়ি নি নি হুই না লা আলং আজুক মানা তো লাচো সেন লা টাইমিং রে কাম মিনিন চাই লং লম লক সিও প্রজেক্ট ওরে কথা কি তুমি
0: আলং আনম আরে রিপং থ্যাং না নং পরে আলং বক পং জক সিও ওরে জাং রে শ্রী জাং সা স্টেসে কি দক পং ই সুসা কা শ্রী জাং সা কি দক সুবিয়াং করে শ্রী জাং সা কি দক পং জক সিও ওরে জাং সা কুশু করে
1: সময়াং করে গ্যাপ চাই আলং কই মু দুবাম বক গাচো ওরে করে আলং আলং আরে আরে কুশু তাম্বিক জং রে জে তাম মান
0: সুসিন জক সিও
1: এ জে মেন্টাল আরে সুসা কা তা চিকাম ওরে উং রে উংসা টাইমিং লাই সাকরে উংসা নং টাইমিং দাম জোকাচ
0: উতে উংসা শর্টেজ কাম
1: জাই
0: জি মেনু তে সার কিদক বিন
1: মিনিন মিনিন লা
0: এ উতে কর আনম আলং সিজে নেট পো কর শ্রী সিজে নানম কাম আজম আজম জং ইসু সুসাসা রি থ্যাং টং কা কি সুবিয়াং সা রি থ্যাং টং কর শ্রী কা কাম আজম ইসু নম কর
1: সুসাসা রে আজম নি জো নং আলং সাকরে আলং আলং সিজে নেট আরে গ্লেডুলিস জং লি জো আরে রে সুসাসা সুমিয়াং সমিয়াং সারে কাম কতুকনি রে রে অলং সসার জং রে কাম মুন লে সসা করে আলিং আলি আচং তো বর্ষে না চিকাম উং কা কতাপ নি নি
0: সমিয়াং করে লং সো লা গ্যাপ
1: লাই লাই
0: মানারাং অলং আবি মার্কেটিং সালা কি ট্রান্সপোর্টেশন সালা
1: আন কাম প্রবলেম
0: নং গলা অলং ওরে গরে বুক পং জক পাম করে ওরে রে লং অনম না বস্তি সো অর্গানিক মুন দুই জোরতাপ মাছি কি ইয়ং অলং মানা ডিপার্টমেন্ট বোতম বো পেস্টিসাইড সঙ্গে জাম্পু জোরতাপ মাছি
1: গেট চরে কইম কা লং ডিপার্টমেন্ট লম তো কইছো নং
0: এ ওরে মন পরে
1: ওরে ওরে তামলি সা তেন কা লং মলা মনচুরি লং ডিপার্টমেন্ট লম তো
0: এ অলং রে তামলি পং অলং মন পং সা লেব লেব করা নম কা আজং কম সে সং সা লাগি তেন করে জুং না লম মনা সবসিডি পং লা বোতম ইয়লা তুতুং ইয়লা
1: নে অলং কসম রে নং জুং না লং জুং নং করে আলে হর্টিকালচার লম রে আগে আপ তো কুসুম কা
0: লেন্টপ
1: লেন্টপ মা তুমি না আন আদং আরে সমিয়াং সাতন দক আদং আদং রিব বগুন চা আরে আরে
0: গ্রিন হাউস
1: বিরপত চং ওরে চং উমদা গ্রিন হাউস গ্রিন হাউস নং কাং মুনচে পুরো উমদা গ্রিন হাউস দুই কো সালিয়াং রে না আনা আদাম কা জুক তুমি না আছেন কো সালিয়াং রে আদং নে মেরে চকাম আদং পকটা পকটা রে আদং চকাম চুক নি সালিয়াং রে চকাম গ্রিন হাউস সং রে আদং উতে থামো থামো রে মুনচে নাই আরে সমিয়াং সাতন দক আরে গ্রিন হাউস আজ গুনচে না
0: এ আন্দা আরে গানপো কা আরিং কাতে along sula sang sare ung sa kam amanat ngun chu go western kalong kin a ung sare ung sa pai pung zo thama ka chu ure pai pung par chung re yung na lentop ma chi ki anum do shum lom anum do par chu
1: ure de anum kasam de gap sa de article sa lam kasam support mat bam chen la nam ma thak sa leng ka de anum ko do sun ko el jung anum par na nam thap bam bu na
0: e
1: gap sa de de lam de thap bam pai
0: chung anum ma long ode rip ala arip sa ko shuri lang mun gol anum marketing mat bar along bogi le shim na la ure rel ka se te te che gung sulo mon gol bang na
1: bogi bogi ka re along gung ure de along bogi sa design nei gap sa de go along main design ka nim sa along se te a chung zukat ure ka nim je kom de la an ure nong ka re along rip sire sire along ure next month ka chalai an ure bogi sa re an chikam kusum de training ka munin an gap sa kyung sa tan do ka ta কাম র্যান্ডমলি মাতলা
0: অনম না অলং ফক্তে উলাম পরে বগি সিসাব
1: করে র্যান্ডমলি
0: ওড়িশা গুং কাম দিন বলে
1: এ অলং সন্দে বগি নাম করে গোতা বা গিও তরক জং মুছো
0: কাম আজক পরে
1: আজক পরে না গিও সাম ওজং সা
0: গিও তরক চালা ডিমান্ড গিও তরক করে অনম ওরে গন্ডা রিপসা বো ভেরাইটি সং থাকা
1: রাজি লাইন তাই পছো গোতা বা লিডিয়াম অনঙ্গা আরে গ্লেডিলস ওরে জং নি গং উমদা ভেরাইটি ভেরাইটি আরে গ্লেডিস নং করে অনং ভেরাইটি ভেরাইটি গুঞ্চা আদুম্বু ইয়রবু ওজং সানা
0: এ আন ওরে
1: মিক্স মাত
0: গুং আমান বু করে কাম
1: রে
0: কলর কাচাদো
1: নাই নাই কলর কাচাদো নে ওরে কা কাটনে জং কথা
0: এ ওরে করে কাম কুং আমান
1: ভেরাইটি
0: এ কাম কথা বলো গমরে অনমস সুলা সাম সরে সিজন কামাজক তোল সিম ইম বগো
1: লাই
0: জং মুচি মুচি মানা গন সুসা কা ব্রি লাগিয়া গন চগো
1: ব্রি লাগিয়া গন চও নাই
0: এ আন্তা susah kare adam sa ajak munchi mushma na pache 16 ma yesu
1: lai lai
0: transpiration se ten kala ajom dung munchu
1: ko lai ajom dung munchu lai
0: along are ta ren cha long ri thyang tong wei sulom thyang set ore nyot pung su sulom mana du na juk si dore adam na kam kam ten bu nong ala si jok ka long ren na along are kai sa lyang kyung ste dula nyok yok ma dam bu ana sa te dula are rip sa nyok yok ma chim bu sum tik nyam bu song ram ren cha ling ku shu ni
1: are kui na rip thyang ba de gap sa de kui na long along ku shu de bed jong juk na ore yok ma la jom chom buk buk la ji buk ba ma la jok chu jom chu la
0: ne
1: anta chare ja long kui randomly thap mo de along yok ma ba long গোথাবালে বুক বাম্বারে গাল দিনছো নেরে কিছু কোন কই না লং আরে ফার্টিলাইজার সিটি তাবলা কাম জাম জার বে যুক্ত মুক করেন
0: দিদনে
1: আন কছসা লং গন নিমং কা ইয়ং গন ইয়ুথ গুন চমকা লং তিদো বাবাম কা আন রিপ সিরি আরে ডপ দ লং কো ইউ ইউক মাত গ কা গো এক্সাম্পল নি গোনারে লং মাতুম নি আন সেরে গোনারা হানমরি আলং আরে রিপ yani got a gam chia chhu yu senan ti ti kup jong de gam rip su ri re thang se ri senan ong are sa gong are sa matong are sa diman gun sa ri along go ku sem le pak da along le jus ni along go i chana la ma chi ni dob do ma chi ni an gun ka ko sa lang along request sa ni along yuk mat ka re rip thang ka an sa ri jang le along marketing sa ton dok ka idea mun yin gong ka sum ka go along sagung sagung ban ko kasasalong si chini salam sa ni ung laga ko linche ni an market market sa tanda pare go ni na ana kasasalong ade Facebook sa along kasi ID along kasum ka along jonggo anum yang lejo gap chere mara na along an rega ko contact number songa thap chini an rip sa tanda ka along business sa tanda kare an gan lang ka along idea mo ni ngong de go kasum contact matong go nang laptop go kasalam seten ngon go ma chenji tokchi mo na
0: tokchi along srong kaisa bi Facebook bloggers ren abi a jonggu anam lina kyo galan na thak shuba ulum do abi ren de along ajap shu re along nyo yok abi rip sa nyo yok ma tong ka ajap to thap yen bi na along penom sa liu ka yok ma lang srong abi kyo rong sukdum ka lo mana atuk yok ma na penom yet talum didiam go along sete dula kaisa anyo yuk rip sanyo yuk mat pu plong ka samthik nyam bu sete dula ren renew song na ka nyo yuk mat long nong ba rip thang long nong ba sete jang sre jang se kidak pong la jok gong re duk tek pong la jok gong yang ni oresa idea pong mnyin gong re rong anum sa Facebook ka ubi ve kunung langon mo yang ren na ka lo mana libam pa along alom do abi ren na ka srong nombong sugong tuk sa studio ka kayo sa ganla sa tetula sagdam pa par sa ni mayin rong sagdam sa tetula anam ing anom renew nombong okno yunga ni bu ren song ka along rip thang tong plong ka bi ren na chu na ka lo mana rip sa ten ka rip sa variety pong season season ka thang si bu rip song ore sa orelam kom juk si bu sulum sulum juk si bu stang ka bi kuim alo mana ren aro alo mana chu na ka kuim ka chakpot ka ni den thu bon poka japa japa ren ka

লাগি টংজেম মিজু গুয়াং মেওয়া নীতি আয়োগ নু নর্থ ইস্টার্ন কাউন্সিল এন ই সি মেদং সিনং থিবং আং জুলাই হেনচিং নে ছি নিবং আং তুকসি টংবে ইলে শিলং সঙ্গিম ও টংজেম মিজু গুয়াং মেওয়া কন থিমবে ও থিবং আং